0: kencang dengan saya silakan. Tu me plais, prenons un verre.
1: আপনি সব সময় প্রবেশ করুন আমার সাথে থাকতে হবে।
0: Just the two of us.